وَلَوَالُ صَبَرُ وَخَفَرُ إِنَّ ذَلِكَ لَمِنْ أَزْمِ الْأُمُورِ وَمَنْ يُطْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ وَلِيٍّ مِنْ بَعْدِهِ.